0: ব্যক্তি কিন্তু প্লাক নিজাম
1: এটা
0: যেটা আনে বারে বলে চুন আলে গতুয়ানের আপ চুন আটকে রিচো প্রুখ গতুয়ানের আপ তে গলে ঘুরে গছি জন মামা গাইনে রিচার্ড কোসকে এলিম্ব রঙ্গাই কলে চামগে বাস তানে মে চুন কাবসা গতিন বানাতে রে রং নলি গছে গগতি তা বলিম্ব লিম্প রঙ্গাই নেমে আনে আডমিনিস্ট্রেটর নেব লিম্প সাথে তা কলে উই রিকোয়েস্ট ইউ টু ইনফর্ম দ্য অডিয়েন্স দ্যাট উই উইল বি হ্যাভিং ফান্ড রেজিং টু অ্যাসিস্ট ফিনর প্রোগ্রাম ফর জোশুয়া রোনো কে মরে একাডেমিক রানা মা তাতিয়েত দিস মান্থ কঙ্গোই পোলে নেজানা কলে জিতাগে শ্যালোম বাজে চৌবরি গ্রিটিং ফ্রম গ্রিটিং টু টেরের এন্ড স্টাফস of Touch FM at large, request, play song in Wisconsin by Chuyli Langat Chibribele. Well, see, Cheng, it's in the Mwawele, in Wisconsin, it's in Chuyli Langat Chibribele, I go on Mr. Clean. Well, what go on Mugtoinet by Chuyli Langat Chibribele, Kongwe. And, it's all the time, Shalom, well, on Derer, and Pastor Chobri, on Nisali, Terer, for Michael Rono, Tumoy. গতি চিতা পর মায় রোন নে বলি বতু মায় নি চিতা ওর নে বলে চালু বাস চোপরে এক প্রাদ বলে ইগা তারা তেরে গিমি গর তলেল বাঙ্গা আনে নন চুলিয়ানা ইন আর আর ওয়ে আর তুই ও সই ওয়ে সিগি বেরু রং মেসিয়া স মায় তালে বই ওয়ে কোং গই এই গতুই বাস তার তুই লম্বালে এল বাঙ্গা লালে তে লম্বালে তেই গতিন তানে বারে লালে ড্রাইভার কলে কত বন্ধ রাতে রে কলে তু এ আগে কত বঞ্চি তু বল গতি লালে কাজ বাই বাই আগে কত লম্বালে তেইন চাকি চান আপি জমি তেলে তেইন লন এ কত মা বেন মনে কত আমি জমি বুড়ে তো তেল শালুম বাস চৌফরি তেরে কলে আনে পাস্তা আর তুই এ লিম্বলে এল বাঙ্গা কম গে কাপে যা পাস্তা আর তুই লিম্বলে এল বাঙ্গা গোবের চিতাগে ঘুরে নিন বলে সেলুম বাস চোপরে কত এম এসিয়া ওতে তুতে তো সব মেয়ে মোয়া চেরা তেরে কবু তু অন্তেন দা পিল গ্রেগাম নে মোয়া গুলো সার ওয়ে চুয়ে গেপ্তা তা তা সং
1: ও গাগা ইয়া তেন তে তুতে তো
0: না মা কিনে তো সব আজ ওর তো নে মিয়ে আলে নাফতা আলে রুত এং কুনিয়া কুঙ্গুই ও গা ইউপতি নি দিন
1: আবুচিন
0: আয়া নে পাসু বলে উলিয়ন ইউ মেসেজ ইয়া রিকোয়েস্ট ইয়া কুয়ম্বে আপ্রাতা ওয়াং kwa kukua na hakuna gonjwa yeyote. I am very grateful to my Elohim for your prayers. Juu brata wangu amepona pae nao ye alipelekwa osi akipimwa na akupewa dawa. Kwa kweli Elohim ni nane ni mesiel mesiel wangu kabisa. Naona legegas kwale sige soche naona wale kiptaya nimye kwale chana tulipotesa nana kwale chana shalom basta chana tulipotesa kichana ya Philip soyo it kwa achali ya parapara kulilitein tena tunge kuwa na arambe chana ya prata ya uyo Gideon akipole sana tunalia kabisa pamoja na kanisa kijiji ya Soyoi. Tumepanga rambe ikuwe Jumatatu, kasta Jumatatu, kasta somo kiko nuripole sana kana mwe tatbuhi aliku unugu utara sikulu wana enu limbo elore uko somo jimualimu nubasundri kusichakshida nilite inpole ni sana usu utara utaya tatfamile karepu kolle otinga en lo bagamu e gongoi chelanga tribe no bagabana kolle got wona rap tere kapza bay ci la nga kabza mu nono lay sibit ci ngel nga kabza mata ko zan kabza yi gatu won mista ke yo bodega go ran mo gabana very keen ci jone ngale ga bin radio ki le nga bana le ba me dot kabza go ko tune ne ci friday ko la ko sa tutu li mo amun tara ba ne wure nge yo bodega ne wure nge yo akela nga driver ko te are very interested ko gas ki bin di ne bata ci fem so bongeza mugiro sita ngalio tiki beruro shalom bazi chofri ni Anita Olbutia ikotuwa ndereri kala nauliza namba ya studio ni chofri ni Anita Olbutia naomba namba ya studio on karika stereri chita kule be blessed and Touch FM studio. The message was widely received. Thank you. And well, the call missing age karana mwala kwa nga mwala kubete. So yue basta kubit call yet and family ni nyon pili chitap ke tiki ndana imoso ni kongkui. Shalom bas chopri anna gole anna ko kasanan. Mana ilega so manda manza chino na ilega serta wale lo pas chukri tuombe turuti nyumbani ya pwana wale sisi wale turuti nyumbani ya pwana sisi family wangu Mr. and Mrs. Neno Akogo ilo pasa tuombe turuti nyumbani ya pwana ono lio ni mnyegipta ya toko toreto mnyo titane kako tebe na wakara kana zainu limbo tumoy kalau orang ane saya mengaku mita nan ini rau, shalom bahasa cobra kongoi engkau ane tisi tahu rumisiat let pray to son of my brother, padu aku Kenyatta Hospital, ane gempoi Nelson engkiri coba elgot, kepsalu, cebu mengaku tawar kepta ayat buan, kau betul Kenyatta rula aku ana buana, en besa kecam, mengaku tawar itu kamu tahu ini tem, aku sabla aku ana sekomanda, enu liap Kenyatta. Kalau jam ke pasu ni cerono, kabin davibi, salami akan terer kongoi. Shalom pasu cobre apa sapat kongoi. Shalom pasu cobre ni Patrick son of pare cimamul in warange ufike our region. Warange ufike our region ya parcel. Parcel ni kuat terer cimamul. Cimamul meset. Inva maupiri mapiri yako iko chonjo kabisa. Wale mshikilia hapo kongoi. Ingele bara mesedo tere. Wale si nyunga kabisa. Shalom bas chobrin tere chep chabas. Wale ni chame cheiso. Atebo wale ami kwale kuonda negi kibar boyo. Aku ini aku kuat, aku makanya aku berhenti karena sa tu lakueta, aku lalu berhenti karena sa kini saya kau tak mana orang kabar, makau kalau makin lihat aku tak mesti kabar, kini makau saya kau terus kiliu anjing, terus nona jeb jebas. Juga imu aku antar lemi itu jangan makanya, kalau ni cila aku tahu kan maram. Nawa salami ya, kalau stesim aneh si motor eriat, namu tu tuwak kipto. Ni cila aku tahu kan maram, musalami stesim aneh si motor eriat namu tu tuwak kongui. Shalom bahasa cobra nefekta, ronu aku tahu kagribuet salami ya terer, kongui nefekta. Shalom Bas Jofri. Wale mamuri ne magitu itegat. Wale inunon kole inunon gelegegas ngaleg ngole ne Bas Jofri. Yes, pole mugaga ene bondanai. Ni kama mtu amerep mtoto ni ngoliota kwa le na kama mtu amerep mtoto mdogo na ifanyiwe mob justice. Ni mbaya ama mnaitwa choge kutoga kunya. Kole toya, mungu warebe lakwe niki itena kiyachi mob justice. Mob justice, kogerike. Magele ni kakimua kange, mob justice kele maji itamakosa. Lana kakimua kitu kele magimua kine fare revenge. Yaktaeta mungu tuta mungu mob justice.
2: Kile kutu kutu sinye ibari jito, kakwe yita.
0: Kole slangate ene wat, ene wat, chepe war, shalom bas chofri, unisalami ena pasta, pasta James tuluop, pasta nilipo kuwa mdogo nilishuhudia mwizi wa ng'ombe akichomwa che mtu akauawa na ako hapo akishuhudia. Ni makosa kwa Biblia. Pasta tena, today many people have lost their hope due to killing a beloved one in way that not is a godly way. Onalgega skole niku togir yawalu si mwa amun makosa kwa kile nigeri kita menga kwa kutengi kita yeninye. Shalom basu chalti yengi toben ainamu kericho karepu pasta kitoben kimi kisipi program mpaka saa sita kongoi ngobiru ngepta ya ane maigene waret kiberurin yu pole pole ndugu wale sande. Kole pasta kikimwa kongoi esa ene kisochine wech lagokyo kikesopche chemu tai Gladys ane anyane rechina in partegan kongoi amu kitorto kamuktoindet Edwin Murebu kongoi nuni ombe
2: ni
0: Sharon kole parna palangat mitene kole ngocha changa kableta
2: kongoi ama ikere ni otapasa jobri because sema kiamu ya susi saiti natakini
0: kongwe kongwe chama aki muge soman chama aki muge soman waboto wale kutai utagi sisi kasarta wote yongro orgasu mwani lero wakire mwa mwa mwa mwa mwa mwa mwa mwa ata uskui wale jime chitu kongwe ne kako sirimesa chisi ne kako prisi moisegi ako lesena ne kasi speech ako si programu ngete nga anginam ako ikange itu kimwa gile kongwe. Nebo kima kistoye ngea kini ure rumisiet kima kistoye ngea kora wekisiet, chubisiet amuna kot ke chubis kwa irumisiet kake kaskange somanye kitabu ta Matafab 21 rumisiet, wekisiet suriet, ngat konda kuchanda tulko ibu rumisiet kale Bible ungistoye ngea rumisiet kima chake sawa kwa mukto inde nyon kwanda nyon laitori atne mjena bako egeni sani tambagi moy kuene nune nikakwa ngora tango sike mwa kongoi kongeten kange tau ke ngalal de tujone kipta ya tau saine ima gituru laitu arta mungi toretech kamo gimna tenyo kamo ngomna tenyo kake ngalale ngale ke chang wosipke akoba rumisit rumisit papa ke ngalalwe kongeten tau unit kane gure kipa iti onde ngomosa igoyini ngolyot ni kipchin poriet ap Israel oke mwa ile matki rumisit kai ngalal kwanda kwa mukta te ngaleke chang kubungupa iti ni kumwauti ke kibagin engotu kwa nuti ke wororon chikiti kwa necheche misi kuburi etap kolenjin kake ngalal ngaleke chang kwa mukta ngetendo unit au yito kake itu nikimoche warake mwake ili kuungwei amuka yitoretech kama kwa eche ngipta yata kisungu tangwen chwe ngolole ngom notet angnane nenyon au ngwe baba muna ngonoleke ngalale necheke okiboruwe ngipta yata insobinyon ibirura nyungo stoiki okitul ngipta yata nabaka mokta yati chikako hebi kongeten kangu toge programene angumigine ikole LG laito warata kisungu tangwen kwa kemwa ilinye itnyirirge okinyinyo etapka baba kwa mokta nsinyo chikatpuri etap kolenjin okikoi biki kuistoyenge rumisiet ak wekisiet anget konda ak ingwan age tugul kiptayat nenyon komukto neturumisin sorun ibe nekimi akot en tuguk cheyokse ay ngalale missing ay ngalale rumisiet nebo barisiet ne kokotestai kiptayat ne kokisom kele kosorgei biikchok baba komwechi eung'ung nekim amun kamwechi biik eung'ung nekim laitoria konyoru toretet akonyoru nyoetab kat en tai-ng'ung mebakakte biikchok baba otumdat korotik amun kaimwa ele chito kokiyoe en itondang'ung amami chi netinye kimnotet laitoriat kobeten chi sobet kemwa ele nekatumda korotik chebo chi laitoria kotumdo chito ak akine korotikchik ara baba nyochin kat biik ngomi kii nekikolel kokimokongen inyochikat kiptayat nenyon nesire ko esiku yekitach ak inyochikat komuktoindet laitoriat nenyon sorun buriet nombo kalenjin aiker ko ngimnotosik chebo rumisiosek alak tugul rumisiosiek toyosiek boriosiek ak ng'alalet age tugul neya nerengnatosiek kiptayat kemoe kesich choto tugul en kainet nebo Yahshua ara ilom nenyon kemouni ko kemoun inegen nekokindee kora taing'ung komi chi nekakotil ng'olion akosik yekitach en taing'ung sikoteben eunekuk akoboisiechi kainimbesiek tugul kiptayat mokinetin kiy age tugul imoe kityo kemwa kele ngoak makeng'ung en biikchok tugul koyoe beit iberur ngomi nemokyingei kiy iyochi nemie kiptayat ngomi nemioni nemabaibai ikoin kerichek chebunun ak isop kiptayat nenyon ngomi neimegei irutechi ak ing'ololchi ara kimoe kemwaunge en tugul tulo tupchon nekoketebi tugul siberur akine baba en kamukeng'ung ak itoret en kiy age tugul amun boisioni ko boisiet ne neng'ung mokiyoe ni amun ng'omnotet mokiyoe ni amun kamukenyon ako kiyoe amun en kimnoteng'ung iberurech anyun kamuktoindet ak iberu ketesyon nebo Taach FM en boisiet neo nekikoyai kiptayatab singotong'ony kot koityi logoiwek chemiach kebeek cheterter ara kimoche kindekei unu kamuktoindet simokituye tetutioni itebi botech en kemoo kot koyai kitoror kainetng'ung en tugul tugul anyun kimoe kinde taing'ung chemakimuch kemwa amun mi chechang baba chengesoe nguni kose takimwa taking'any akot koimutik chebune tokindeunekuk baba okisome kele ngokasak akokasak somutikwak ak mautik amun elwekwak yochi nemie beek tugul baba chetinye motinye kalyet chetinye kaimetab kee boriosek ng'alek chechang baba isoru ichek ak irikyi sikokas kole imi en kainet nebo Yahshua ara tutul kindoikei eunekuk yon ikelewendi iwolu ak yoe chemiach mukakesa koboto kongoi kainet netilil kosobe mesiahat en laitoriat nenyon
2: Amen. All right. Shalom. Thank you, son of us. Geoffrey.
0: Shalom.
2: Brother, I'm going to be in the studio. I'm going to talk today because I'm Shalom. You got big, some big eye.
3: Ako maakat kityo biik chebo olimbo gaa especially sigikyuk Joanna ak Elizabeth Soimo ak my brothers tugul Leonard Saya yot Milona yot Taron yot Gideon ak my sisters tugul kora ak mesianik tugul chebo olimbo Transmara ak chebo olimbo Nairobi kora kongoi mising uamotinye ngal
2: kongoi
3: sikobirur chitugul kamuktoindet
0: ak imwa ile kongoi kainet amu mi biik chewaitu kosere
3: en biik chemara katakoyote redio kekurana licha mutai neboyobu takitei Transmara en olimbo Imurua Digir kongoi mising
0: kongoi bwana terer motinye akane ngal ne namwa kityo kongoi ale ngobiru kiptayat biikchok chekoi beit ak chekosibech en program age tugul kelelen kongoi kitite nokesunen amwoe bwana tera ale sikibiru chitugul kokotiet kokakokotin biik chechang chekaran amwoun akina Dominic elimbo Kimore akina Mutai Skylight elimbo Silibwet akot Masaku bichon tugul ot Vikoti ak bichon miten Skylight tugul kelelen kongoi biikab olimbo Siel elimbo Met kongoi ak odochin Sila Paulo ak bichon tugul ot Vero ak ot Chano bichon tugul kokotin kabisa Osero ikotin kora chi nebore Janet Petin limbo Kiribwet mi nebore Potia Berisen Kiribwet mi nebore Kalib ak piik chechang mi limbo Kiribwet mi nebore Nuklas limbo Nyokiriwet ak piikab Nyokiriwet tugul kokotin bwana Terer mi chi nebore Florence limbo Kabaluo werta nebore Benway limbo Mulot pi otake nekibore chepchi lan mwenyewe eli bamulot apike chang tukle mama cha tangala lengonu te kwa ote biga brusea ote biga balimba kiptemen yo lomba siro hin ko berwe chan da tul bana terer agi tuye jine limba kiptemen yambe tu tap korona mi ko tin meri bare tito ye soboro rubei o wala tinye tinye sande ini bare empowerment
2: yo bare jibo
0: ana lengke ka sa a ne bu bana terer kamne na magi tu cho ko magi torengal
2: wendi ga ni sanu koron
0: de limba nyumbani limba kiptemen yo ko cham gibta yet kara bar teren de midweek I'll be in Kilgoris sama macha ngat bi jomi Kilgoris wot bwana joile le balelu a pik tu la ngi mitor lotan yele le ko wot bwana chike wala si ko tu anara
2: teren wot chike ga gi ga ko bwana mo nyol ko
0: tay ko ngwe ko bwana teren mo macha ma mo to le ko ngwe ngi berure ne aga chi nam nye gata sion bata ji fam e medu ta ga tugul.
2: Alright, you go. Thank you so much, Pastor Geoffrey. Get to join another meeting with Nyenge, Bogoro, Mutone. I'm going to have to work not to get me.
0: Ongwe Elicha, Giberu, Nanya, Mugai, Gilga, Pesa. I got one in, I got one one, Amos. In the limbo. Amos, in limbo, doing it.
2: Doing it.
0: In the budget, Kobur, Kogalijan, Ami. Apa gongkoi
2: alright so we need to go to the ama go to church in the chain ela na tu suno to neuni baka be tu skora no to ne ba agasi ta mute genyo ge tu ye tuan e ki magenge alle digi tu gen la na tu suno to nemi go bren go mu to ne to ba na ta su si ma ti ri che ge tu no to ni mi te nyon ba na ta sta ag su si alle digi tu ge in ge tu ne ji ma fi la su bui I'm going to get to the government. I'm going to get to the government.